0: আর ইউনিয়ন টেরিটরিজ মাজুদি নাগালেন্ডও সেভেন্টিন ড্রয়িং কয়েছি আর টুয়েলভ নর্থ ইস্টার্ন আর হিল স্টেটস মাজুদি ছয়টা হয়েছে ইতরপরা ওভারঅল স্কোর লাগা 42.2 পাইছে রিপোর্ট হিসাবটি নাগালেন্ড লাগা পারফরমেন্স রিকালিটরি বেশি আসান করে দিয়া আর মিলিয়া ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট লগত গভর্নেন্স রিফর্মস আর ভিআপার এপ্রুভাল প্রসেস আসান করে দিয়া কারণে আছে স্টেটই ক্রাইম রেট কমটি রেকর্ড করে কিনে দরকার পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে পেহিচান হয়েছে কিন্তু এইটা কৈছে কি রিসোর্সেস আর ইনফ্রাস্ট্রাকচার ফেলার্স আর বিশিদ হিউম্যান রিসোর্সেস দিয়ে সুধার করবলে দরকার আছে রিপোর্ট পর কৈছে কি নাগাল্যান্ড লাগা ফাইভ ইয়ার জি এস ডি পি গ্রোথ রেট ন্যাশনাল এভারেজ 4.8% ওপর দিয়ে 4.84% থাকি আছে বোর্ড পর জানাই দিছে কি স্টেট লাগা উচ্চ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপেক্স লাগা 18% আর 59% বাহিলা ওয়ার্কফোর্স থাকি আছে আটটা পেলার্স মাজুদি নাগাল্যান্ড বা ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্টে 76% লোকটি সবচেয়ে উচ্চ স্কোর হয়ে কিনা 65 রিকালিটরি এইজ আর এনভায়রনমেন্টাল রিজিলিয়েন্স থাকি আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বিজনেস ক্লাইমেট আর রিসোর্সেস কাণ্ডও সুদার হব বলে পেহিচান করেছে রিপোর্ট পর ডিমাপুর এয়ারপোর্টে এয়ারপোর্ট কেপাসিটি আর কার্গো হ্যান্ডলিং উঠাই দিব ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সুধার করব আর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সুধার করব ফাইভ জি ফোর জি চলা উঠাই দিব আর টেকনিক্যাল ওয়ার্কফোর্স বাড়াই কেনা স্টেট লাগা ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম মজবুত করব রিকমেন্ড করে দিছে এডভাইজার ফর স্কুল এডুকেশন ডক্টর কেখ্রি ললি হিউমেব্রা নতুন বানাই রাখিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বিল্ডিং কেভি চতীয় মডেল কহিমাদু জিয়াকালি খোলাই দিছে মানুষ জমা থাকি এখান লগতে কথা করে শ্রী হিউমেব্রা ইটো খোলাই দিয়ার লগতে কহিমা লাগা উন্নতি দো একটা সাফলতা হিসাবে জানাইছি আর ঠিক খেলব্রা মাটি ডোনেট করে কেনা স্কুল বানাই দিবলে মাদাত দিয়ার কারণে বাধাই দিছে তাইবা স্কুল দো এডুকেশন লাগা মান্ডিয়ার হিসাব জানাই কিনা কমিউনিটি লাগা সুপনা মন খোলাই দি কিনা দিয়া আর এডুকেশন তাকত করে দিবলে কমিটমেন্ট দি মন খুশি জানাই দিছে
1: So in a way we are very privileged because God has abundantly blessed Kohima village with lots of land and also in terms of development we have no big issues because there is no conflict that this village or that village wants to bring development to their side of the city. So in that way, but you also must understand that there are tremendous stress on the village.
0: তাইপরা কৈছে কি স্কুল দি এতিয়া 67 স্টুডেন্টস থাকি আছে আর স্কুল আর এস এম সি লগতে তাই খান লাগা ডেডিকেশন কারণে বাধাই দিছে কহিমা মিউনিসিপাল কাউন্সিল চেয়ারম্যান নিবোধ জেলে সোলোরা জিমিটার রাখিয়া ওয়েস্ট ম্যানেজমেন্ট লাগা দরকার জানাই কিনা মানুষান লগতে এতিয়া জারি থাকে সেন্সেস দি ইফেক্টিভ প্ল্যানিং আর উন্নতি নিমিত্তে ভাগ লোবলে অনুরোধ করেছে এই সময় দিয়ে শ্রী সৌলোব্রা নতুন স্যানিটেশন গাড়িটো শুরু করে দিছে যন্ত ঠিক খেলব্রা কেভিড চতীয় মডেল কারণে ফান্ড করে দিছে ডাইরেক্টরেট অফ স্কুল ডাইরেক্টরেট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নিজেদি বোর্ড অফ হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন নাগাল্যান্ড বা মিডিয়া অর্গানাইজেশন ইনস্টিটিউশনস আর মানুষান লগতে হোমিওপ্যাথি আর রিচেস্টেড প্র্যাকটিশনার্স খিলাফ মিছা আর গালত স্টেটমেন্ট না দিব অনুরোধ করেছে একটা খবর দিয়ে ইউটিউবরা কৈছে কি বোর্ড অফ এথিক্স এন্ড রেজিস্ট্রেশন ফর হোমিওপ্যাথি লাগা জুন 8 সার্কুলারবরা কৈছে কি ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি অ্যাক্ট 2020 নিজেদি হোমিওপ্যাথিটো লিগালি রিকগনাইজ সিস্টেম একটা আছে বোর্ড পর কৈছে কি কমিশন বা বদনাম করে দিয়া স্টেটমেন্টে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স লগতে নাকলি আছে কোয়া খান থাকি আছে আর কমপ্লেন্ট খানটো লিগাল আর রিকিউলেটরি মেকানিজম বা সামনা করি বলে সাল্লাহ দিছে কোহিমা মিউনিসিপাল কাউন্সিল কে এম সি কাউন্সিলার্স দুইজন দি মেথোভিও মার্টিন সহ ওয়ার্ড 19 আর বিজু খতু জর্জ কিরহা ওয়ার্ড 14 খান আগেদি ন্যাশনাল পিপলস পার্টি টিকিট পর এলেক্ট হওয়া খান বা নাগা পিপলস ফ্রন্ট লগতে জাগালি জয়েন করেছে এনপিএফ সেক্রেটারি জেনারেল আর এডভাইজার আচম্পি মুখে কন বা কৈছে কি এইটোর পার্টি বাড়াই দিবলে আছে তাইবার নতুন আহিয়া খান লগতে পার্টি ডিসিপ্লিন মানি কিনা মানুষ খান ভালাই নিমিতে কাম করবলে অনুরোধ করেছে। ব্যারিস্টার সলোটিউন ইউক্রোস শ্রীবাসব কাউন্সিলার্স।

0: গতি মিলাই কেনে চিডি আগিয়ে বাড়াই দি কাম করি বলে কয়েছে। পার্লামেন্টি মনসুন সেশন হবলি থাকিয়া কারণে সরকার বা একটা মিটিং পার্লামেন্টি পলিটিক্যাল পার্টিস লাগা ফ্লোর লিডার্স লগতি আজি রাখিবলে আছে। মিটিং সময় দি সরকার বা সব পলিটিক্যাল পার্টিস লগতি পার্লামেন্ট লাগা দুইটা হাউস বি ভালপরা জারি রাখিবলে মিল মিলাপ মাঙিবলে আছে। মনসুন সেশন তো ইদম মহিনা 20 তারিখ পর শুরু করে কিনে অগস্ট 13 তারিখ তাক রাখিবলে আছে। আর এসএম রাইফেলস পর একটা এডুকেশনাল এক্সপোজার ট্যুর সুবিধার গেবি চুথ্রি কেটি ছাকরা নিয়ার টু সেন্টার অফ এক্সেলেন্স খাসপানির কারণে চেরাপুঞ্জি আর শিলং মেঘালয় আদি জুলাই 14 বা 17 তাক জরকা করেছে। ডাইরেক্টর জেনারেল অফ এসএম রাইফেলস লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা এ ভি এস এম এস এম লগত একটা বাতচিত করিয়ার সময় তাইপরা স্টুডেন্টস লগত একাডেমিক এক্সেলেন্স হবলে নিজের ভাবনা দি মন দিব আর দেশ বানাই দিয়াদি জিম্মেদার ভাগ লো বলে মন উঠাই দিছে। তাইপরা স্টুডেন্টস পার্সপেক্টিভ টু এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং আর এক্সপোজার বা বাড়াই দি বলে আসি কয়েছে। ইটোর লগত আজি ফুজুর লাগা খবর ইমান ডিসেস করে আসি শুনে থাকিবি সামসাদ বাজি দাস মেলাটি নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: গুড মর্নিং, দিস ইজ আকাশবাণী কোহিমা, দ্য মর্নিং নিউজ রেড বাই নিনি নাম হাংসিং। Nagaland has been ranked 27th among 36 states and union territories and 6th among 12 northeastern and hilly states in the latest investment friendliness index released by NITI Aayog yesterday. It secured an overall score of 41.2. According to the report, Nagaland's performance is driven by strong regulatory ease and a favorable institutional environment reflecting consistent governance reforms and a simplified business approval process. The state also recorded a low crime rate identified as a key performance indicator. It however said these are notable areas for improvement in resources and infrastructure pillars, particularly in human resources aspect. The report noted that Nagaland's five-year GSDP growth rate stood at 4.84%, marginally above the national average of 4.8%. The board highlighted the state's high capital expenditure, industrial capex of 18%, and a 59% female workforce participation rate. Among eight pillars assessed, Nagaland scored highest in institutional environment with 76%, followed by regulatory ease and environmental resilience. However, infrastructure, business climate, and resources were identified as areas requiring improvement. The report recommended enhancing airport capacity and cargo handling at Dimapur Airport, improving digital infrastructure, increasing 5G or 4G penetration, and expanding technical workforce to strengthen state's investment ecosystem. Advisor for School Education Dr. Kekrelhule Yome inaugurated the newly constructed government primary school building at Kewhisutyo Model, Kohima yesterday. Addressing the gathering, Mr. Yome described the inauguration as a milestone in Kohima's development and lauded TKL for donating land and supporting the establishment of the school.
2: So in a way, we are very privileged because God has abundantly blessed Kohima village with lots of land. And also, in terms of development, we have no big issues because there is no conflict that this village or that village wants to bring development to their side of the city. So in that way, but you also must understand that there are tremendous stress on the village.
1: He termed schools as temples of education and appreciated the community's vision, generosity and commitment towards strengthening education. He noted that the school now has 67 students and commended the school and SMC for their dedication. Kohima Municipal Council Chairman Nibozele Solo highlighted the importance of responsible waste management and urged public participation in the ongoing census for effective planning and development. During the occasion, Mr. Solo also flagged off new sanitation vehicle funded by TKL for Kewhisutyo Model. The Board of Homeopathy System of Medicine Nagaland under Directorate of Health and Family Welfare has urged media organizations, institutions and public to refrain from making derogatory or misleading statements against homeopathy and duly registered practitioners. In a release, it cited a June 8 circular of the Board of Ethics and Registration for Homeopathy, reaffirming that homeopathy is a legally recognized system of medicine under the National Commission for Homeopathy Act 2020. The board said the commission has noted defamatory statements including use of the term quack for registered homeopathic practitioners and advise that any complaints will be addressed through legal and regulatory mechanisms. Two Kohima Municipal Council KMC councillors, Medovio Martin Shohu from Ward 19 and Vizo Khoto George Kerha from Ward 14, earlier elected on National People's Party ticket, joined the Naga People's Front yesterday. NPF Secretary General and Advisor Achumbe Mokikon described the move as a boost for the party. He urged

সুপ্রভাত, সালাম অর নমস্তে, শুনে থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাইকপেন 110 মেগাহার্টজ পরা। আর আপনার খান কারণে আজি ফুজি আর নি দিয়ে আছে আর জিস চয়েস হিন্দি ফ্লেমিগেজ প্রোগ্রাম। জি হ্যাঁ, মই লাগা কিছুমান পছন্দিতা গীত খান মই লাগা প্লে লিস্টে লাইন আপ করে কিনা আছে খালি আর খালি আপনার খানকে এন্টারটেইন করব কারণে। তো আপনার খান সব প্রোগ্রামে আই কিনা সামিল হবি আর গীত লাগা আনন্দ লবি আর এনজয় করা হবি। আর যদি আপনার খান ইটু প্রোগ্রাম লা সময়তে আপনার লাগা কোনোবা সোচ নহলে বা শুনে থাকা সববিলাকে শেয়ার করবলে মন আছে কইলে মানে আপনার খান লিখি কিনা পাঠাই দিবি 9436805333 নম্বর আকো কই দিয়ে আছে 9436805333। তো সময় না ফেলাই কিনা প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে। আর সবসে পহিলাতে শুনব জো জিতা ভহি সিকান্দার ফিল্ম কি গীত গাই আছে উদিত নারায়ণ আর সাধনা সরগম।

প্রোগ্রামটি দুসরা গীত আপনালোকে শুনে থাকিছে কাইটস ফ্লিমত কে কে লগা বাজছে শুনে থাকা সববিলাক দুসরা গীত আকো না বাজা আগতে একটা দুইটা মেসেজেস লই দি আছে ইয়াতে লিখি কিনে পাঠাই আছে লাম্বদার রেডিও লিসনার্স গ্রুপ আর তারখানপুরা এফ এম ট্রাকফেনলা ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে ভেরি গুড মর্নিং টু লাম্বদার রেডিও লিসনার্স গ্রুপ আর ইয়াতে লিখি আছে দুর্গেশ নাগনপুরি রাধেশ্যাম নাগনপুরি বান্দা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার দক্ষে সুরজ বর্মা ঋষভ কনক ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ হর্ষিতা আর মমতা ভাই বর্মা প্রবি গুড মর্নিং উইশ লিখি কিনে পাঠাই আছে ভেরি ভেরি গুড মর্নিং টু দুর্গেশজি অ্যান্ড দ্য বিগ বিগ ফ্যামিলি আজি ফুজি টিভি আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম লোতে জুড়ি কিনা খালি টিউন ইন হে কোরআন হয়ে কিনা লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে আর প্রোগ্রামটি আই কিনা সামিল হয়ে কিনা পুরা বিশ্বাস আছে আপনার খান সবই গীত খান তো শুনি কিনা আনন্দ লই আছে তো আগেলা গীত খান বি শুনিবি আর এনজয় করে থাকিবি কই কিনা জনাই দিয়ে আছে আর দোসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে বোকা জান কার্বি আংলং প্রা আতুর আর তারপরা বি গুড মর্নিং উইশ করে আছে আ ভেরি গুড মর্নিং টু আতুর আজিবি আই কিনা প্রোগ্রামটি সাথ দি কিনা লিখি কিনা পাঠা নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে তো শুনি থাকা সববিলাক শুনিব সালাম নমস্তে ফিল্মকে গীত গাইছে শান আর গায়ত্রী গঞ্জাওয়ালা

আর্জেস চয়েস হিন্দি ফিল্ম ইগেজ প্রোগ্রামটি দুসরা গীত শুনে থাকিছে পিকু ফিল্মত অনুপম রয় লগা বাস্তে শুনে থাকা সববিলাক প্রোগ্রাম শেষ করবলা সময় ফিলিবি পুঞ্চি যায় আছে তো মই জলদি করে কিনা দুসরা গীত কোনা বাজা আগতে আপনার খালা মেসেজেস খান অকল দি আছে আজি ফুজুর দিয়ে প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাইছে বালি পাথর প্রা শিকারি রংফর জেমসন টেরন্ট মানিত টেরন্ট যোগেন্দ্র রংপি রমেশ পাত্র ভাইকন মুন্ডা বিমল বসুমতারী চন্দ্রা টিমুং আর সুনীল ফাংচো আর আপনার খান সব কিবি গুড মর্নিং উইশ করে দিয়েছে আর তার খান কয় আছে আর জে চয়েস টে আপনার লগা পছন্দ গানা খান পুরা মজা লাগি কিনা শুনে আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে ওয়েল শিকারি রংফার আর সাথীবিলাক আপনার খান প্রোগ্রামটা আহি কিনা সামিল হয়েছে আর প্লে লিস্ট লা গীত খান বি আপনার খান লা পছন্দিতা গীত খান থাকিয়াটু শুনে কিনা মই বি বেশি খুশি আছে আপনার খান লা খুশি দে মই বি সামিল আছে কই কিনা আপনার খান সবকে জানাই দিয়ে আছে আর ইয়াতে অ্যানোনিমাস রাইটার একটা প্রবি লিখি কিনা পাঠাইছে আই হোপ ইয়োর ডে উইল বি ফুল অফ জয় ইয়োর প্লে লিস্ট ইজ নাইস কই কিনা লিখি কিনা পাঠাইছে ডিয়ার অ্যানোনিমাস রাইটার আ ভেরি গুড মর্নিং টু ইউ বেশি বেশি খুশি আছে কি আপনার টিউন ইন করেছে আর গানা প্লে লিস্ট খান বি আপনার লাগা পছন্দ থাকিছে আর আপনার বি শুনে কিনা খুব ভাল লাগি আছে বেশি খুশি আছে কিন্তু নেক্সট টাইম আপনার প্রোগ্রাম লতে জুড়িছে কইলে মানে আপনার লাগা ভাল নাম আর আপনার যোন জায়গাতে থাকি আছে জায়গা লাগা নাম বি আমি খান লতে জানকারি দিছে কইলে বেশি বেশি খুশি পাব কই কিনা আপনারকে জানাই দি আছে আর লিখি আছে পাকলাংস দো এক নম্বর খার্বি আংলং প্রা রূপ সিং বে আর তারপর বি গুড মর্নিং উইশ করে আছে গানা খান তো ভাল আছে দে শুনে কিনা এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে রূপ সিং বে আ ভেরি গুড মর্নিং টু ইউ বহুত দিন পাছতে আজি আপনার লগা মেসেজ আকো পুরি কিনা মহিলা চেহারাতে আপনার মুস্কান আকো ওয়াপাস আনি দিছে বেশি বেশি খুশি আছে এনেকাহে আহি কিনা প্রোগ্রাম লতে সাথ দি থাকিবি আর আপনার লগা জরি বানাই রাখি থাকিবি কই কিনা আপনার কিবি অনুরোধ করে আছে তো শুনে থাকা সববিলাক একটু মেসেজেস খান লতে শুনব বিনি অ্যান্ড ফ্যামিলি ফিল্ম কি গেট গাই আছে উদিত নারায়ণ

0: দুইটা তিনটা করে না ইনক্রিজ করি না, আস্তে আস্তে মই ঘর সাপ্লাই বি করা স্টার্ট হয়ে যাইছে তাদের বেল খান তো না। ইয়া করে না কাস্টমার খান মই এনকারেজ করে থাকে, বেশি ভাল আছে মাইকী মানুষ একটা ইয়া করবো পারে তো বাচ্চা বি লই না ইয়া করবো পারে তো বেশি ভাল আছে দে কই না, তাহানি মই মান এনকারেজ করে করে না আহিয়া তো মই আজি তক মই মূলা বিজনেস তো ইনি ভাল রাই যা আছে হয় সামান তো কেতিয়াবা তো বিয়া বি থাকি যায়।
1: হয় বিজনেস স্টার্ট করি আমি তো আসানি তো নহব, আপনি লাগা বিজনেস স্টার্ট করিয়া সময় লাগা আর্লি ডেজ না লাইক চ্যালেঞ্জেস বি কি থাকিছে না থাকিছে কইলে?
0: চ্যালেঞ্জেস খান তো ইনি আছে, কাস্টমার্স খান বি আলাগ আলাগ টাইপ খান আছে, কোনোবা তো সস্তা বিচারে কোনোবা তো দাম বি বিচারে, তো ইনিয়া টাইম দিয়ে কেতিয়াবা সামান তো বিয়া হওয়া টাইম দিয়ে তো সস্তা দিয়ে গিরি যায়, তো সস্তা দিয়ে গিরিয়ার টাইম দিয়ে আরো ইটুর সস্তা বি মাঙি যায় মোহন কোয়ালা হিসাব দে, তো ইটুর কেতিয়াবা তো ইটু টাইম দিবি কইনা বি থাকি যায় দে, কেতিয়াবা তো সামান ভাল থাকিয়া টাইম দিয়ে তাহান বি বুঝি না আন্ডারস্ট্যান্ড করি না ইনি মই মাংয়া মই কোয়া হিসাব দে দে ইনিয়া হওয়া ইটু হয়েছে বলে মহিলা দাম বি ওলাই যায় মহিলা লোন খান বি তাদের ব্রাহে পেমেন্ট করবলে পারি যায় না ইনিয়া থাকে, আর চ্যালেঞ্জেস তো ইটুহি নই না কাস্টমার হান লাগা আলাগ আলাগ চয়েসেস থাকি আদৌ বিজনেস তে নেগোসিয়েট বি করবলে লাগি যায় না, কেতিয়াবা তো লস বি হয়ে যায় আর খুলি খুলি না কেতিয়াবা তো ভাল থাকিলে লাভ বি তাদের বি আহি যায়, ইটু রাই আলাগ আলাগ চ্যালেঞ্জেস তো বেশি আছে কব গেলে তো, কেতিয়াবা তো নাভাবিয়ালা আনএক্সপেক্টেড মন রিটার্ন করবো নাপারেলা সামান বি পঠাই যায়, তো ইটু টাইম দে মহিলা বিজনেস পার্টনার গে ইটু কথা করিয়া টাইম দে কেতিয়াবা তো মিস আন্ডারস্ট্যান্ডিং বি ওলাই যায় ভাল কথা টাইম দে তো ইনি মই এক্সপেক্ট করি না থাকিয়া লাভ পঠাইছে বলে তো মহান বি ইটু নিচিনা হে আরো বি লব মন যায় কাস্টমার খান তো আরো বি সেম এক্সপেক্ট করি না থাকি যায় না, সামান খান ভিতরে ইটু ভাল ইটু বিয়া কোয়া তো তাহান বি ভিতরে খুলি না সাহা নহে না জানি যায় ভার রাহে ইটু ভাল আছে নাম রাহে ইটু ভাল আছে ইনিয়া করে না পথাই পথা তো, তো মহান বি ইটু হিসাব পড়া মই ফার্স্ট টেস্ট করবো মই ফার্স্ট খুলি দিয়ে আফটার দ্যাট মূলা কাস্টমার হাঙ্গে ইটু ভাল আছে ইনিয়া তো কই যায় আরো ইটু বিয়া আছে বলে তো ইনি স্টপ করে যায় মই তাদের পড়া না দিয়া হয়ে যায় ইটু বেল তো স্টপ করে যায় তাদের জায়গা পড়াহে
1: বেল তো সাপ্লাই করবলে সময় দে আপনি কি খবর দি পাই আপনি এলা কাস্টমার সঙ্গে?
0: আচ্ছা মই এই খবর দিয়া তো মই থ্রু মূলা ফোন ফোন কলস দিব নলে টেক্সট মেসেজ করে দিব ইনিয়া সামান আহি আছে দে এটা নতুন এরাইভ করে আছে দে লাগি আছে না নাই ইনিয়ার না মই ফটো খান ক্লিক করে দিব ইনিয়ার না হোয়াটসঅ্যাপ তে হালি দিয়া তো ইনি নলে বি কেতিয়াবা স্টেটাস দিবে হালি দে ইনিয়া টাইম দে তাহান কল করি না আইসে সামান তো ইনিয়ার না সুধি তো এইটু টাইম দে হে তাহান বি পৌঁছি যায় মই লাগে ইনি আছে।
1: আপনি লাগা কাস্টমার হান লাগা টেস্ট আর চয়েসেস উপর দিবি আপনি বি কিনিকা ব্যালেন্স করে থানবি ইনি কিসিম কিসিম আইডিয়াস আর চয়েসেস হান থাকিব তো না?
0: কাস্টমার্স কান বি চয়েসেস তো আলাগ আলাগ থাকি যায় তো ফার্স্ট তো হলে বি তাহান চয়েস আলাগ অল্প ডাউট বি থাকি যায় না নখুলি আগে তো বেল দেখিয়া দেন তো তো মই বি ইদুয়ার ফার্স্ট মই খুলি দিব তো খুলি দিয়ে না ভাল থাকিছে বলে ইটু খুলিবি নাহে মই তাহাঙ্গে সাজেস্ট করি না তো তাহান তাদের পৰা তাহান বি মন ডাঙর হয় নলে ফার্স্ট মন ছোট রা মই ইটু খুলিলে প্রাইস তো নুলাইলে কিনিবা হব ইটু কিমান দাম তো ওলাব ইনে অর্ণা তো ইনি মন করে করে না আহে তো মই তাদের বি প্রাইস তো মই আইডিয়া দিই না মই তাহাঙ্গে ইমান করিলে ভাল হব ইনে একটা না তাহাঙ্গে ইটু আমি শেখাই দিয়ে থাকে।
1: আচ্ছা আপনি বেল লা কিসা কইছে তো আপনি বি তো বেল হান তো কিনিগা সোর্স করে কতরা আনি না
0: ইটু দিল্লি ডাইরেক্ট পৰা আনি আছে তো এনে অৰ্ণা দিল্লীৰ পৰা আনিয়া তো ডিমাপুৰ পুঞ্চিব ডিমাপুৰ পৰা মহান যায় না উঠাব সামান তো তাদের পৰাই চেক কৰিব ইটো চুজ কৰি লৈ তাদের পৰা ভাল বিয়া তো মহান বি মাৰ্ক কৰি না ৰাখি দিয়ে না তাদের পৰা কৰিয়াৰ কৰি না আহিয়া তো কহিমাত তক পুঞ্চি যায় রাস্তা রাস্তাতে কেতিয়াও রাখি দিয়ে থাকে অর্ডার করে আহ তো তাহান ঠিক বেল জানি আহ তো তো তাহান বি নিজে আহিনা উঠাই লো
1: আপনি তো এই দিল্লি আনি না কাজ না তো প্রোডাক্টস তো কি কান্ট্রি রয়ে মোস্টলি থাকে এই থ্রিফ্ট আন সেকেন্ড হ্যান্ড?
0: আচ্ছা এই কোরিয়া লা বেশি আহে চাইনা লা বেশি আহে ডিফারেন্স তো আছে তাদের চাইনা কোরিয়া লা সামান খান বি না
1: বেশি খুশি আছে আপনি আমি হান লা লিসনার্স কে মান ভাল বা শেয়ার করে দিয়ে আছে আমি হান জানি পাই আছে কি আপনি তো একটা ফ্যামিলি বি থাকি কিনা এট দ্য সেম টাইম বিজনেস বি করে আপনি কিনিগা ব্যালেন্স করে আসে না এত বিজনেস বি আর ফ্যামিলি রেসপন্সিবিলিটিস ওটো ওপরে আমি হান লা লিসনার্স কে শেয়ার করে দিব
0: এটু ব্যালেন্স করলে ইজি তো নহয় মই ফার্স্ট স্টেপ উঠা টাইম দেবি হলবি ইনিয়া ভুইলে বি না হবো কই না বাচ্চা হাঙ্গে ফার্স্ট তাহান লা টিফিন খান পঠাই দিব বনাই দিই না তাহাঙ্গে স্কুল খান

0: पठाइ दिबो म त अफिस खान जाइ जाबो इनिगा बरा स्टार्ट कुरे मोला दिन तो कस्टमर्स खांगे फोन खान कुरी ना तहांगे ऑल स्टॉक खान तो नामिशिदे आरो लोना नाय
1: নামিয়াদো মানে দাম কাছে আপনি?
0: হয় হয় হয়
1: আচ্ছা আচ্ছা।
0: দাম খান নামিশিদে না কই যায় আরো এটু কোয়া টাইমতে নতুন গান বি খুলি যাওলে আছে সাউলে মন আসনা নাই ইনিয়া হান কই যায় তো তাহান বি আচ্ছা তো কাম না থাকিলে তো আহিব তো
1: আচ্ছা
0: ডেইলি কাস্টমার থাকি আহান তো ইনি আহি যায় ওসরে থাকি আহান তো হলে বি দূরে থাকি আহান তো হলে তো টাইম তো লয় হলে বি ইনি রুখি যায় ইভিনিং হান তক দিবি না
1: আচ্ছা
0: খুলি উলে আছে পুঞ্চিও না নাই আহিও না নাই বলে তো ফোন কলস প্রায় সব তো ঘুরে ঘুরি না যায় তো মই তো কিনা ফ্যামিলি ব্যালেন্স করে যাই বলে তো পাঁচান ছুটি হয়ে যাবো ছুটি হওয়া টাইম দিয়ে তাহাঙ্গে তাহান না টি টাইম থাকিব টি টাইম থাকি না দিয়া তো আফটার টি টাইম টিউশন পাঠাই দিব
1: আচ্ছা
0: তো আহিয়া বেশি দিয়ে তাহান বি অলপ হোমওয়ার্কস খান করি না ইনিয়া থাকিব এইটু টাইম দিয়ে কেতিয়াবা তো কাস্টমার খান বি আহি যায় বলবি এইটু টাইম দিয়ে তো রাতি বি হয়ে যায় না এইটু এনেই স্টপ করে যায় মুভি তাদের
1: আচ্ছা
0: রাতি হয়ে যাইছে তো ডিনার টাইম বি হয়ে যায় আফটার ডিনার তো মহান বি এনেই বাচ্চা খানকে লই না ওয়াক খান বি লই যায় বাহারে আর তাহান কেতিয়াবা তো ফাস্ট ফুড কারণে বি মাঙি যায় এইটু খান
1: আচ্ছা
0: বি লই যায় আউটিং কারণে প্রেয়ার টাইম বি থাকি যায় মহান ব্যালেন্স টাইম তো যায়
1: বোথ ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বিজনেস বি হ্যান্ড ইন হ্যান্ড ব্যালেন্স করে যা তো মালা লিসনার্স কে ইনিগা শেয়ার করা বি বেশি খুশি অ্যাজ এ মাদার আপনি বি একটা খোয়াইশ না থাকিব কি মালা বাচ্চা তো ডাঙর হই না কিনিগা দেখিব মন যায় মাল সব লামন দিয়ে তো থাকে একটা তো না তো হোয়াট ভ্যালিউস আপনি বি কি ভ্যালিউস হোপ করে কি আপনি লা চিলড্রেন হান এটু আপনি লা জার্নি দেখি না হিকি না যাবলে
0: মই লগা জৰ্ণি তো ইজি বি নহয় হলে বি হাৰ্ড ৱৰ্ক চিনচিয়ৰিটি ডিটাৰমিনেশ্যন লগা ভেলিউজ তো থাকি দিবলৈ মন তাই আনকি বুজি দি নাই নি আণ্ডাৰষ্টেণ্ড কৰি দিবলৈ মন মানুহৰ মতে কিনা থাকিবলৈ লাগে লাইফ তো ইজি বি নহয় ষ্ট্ৰাগল তো থাকে হলে বি এনেই ঈশ্বৰ লৈ দিবি মন মিলি না থাকি দিবলৈ মন আৰু তাইজনী আছে তাইজনী বি মিলি না থাকি দিবলৈ মন কি লৈ দে নি উঠি না আহে আছে এনেকাহে চাই না আহিবলৈ মন আছে তাইজনীৰ ভিতৰত দিবি মৰম বাজি থাকি দিবলৈ মন আছে
1: আৰু আপুনি বি আপুনি লা একটা ড্ৰিমটো থাকিব পাৰে যদি থাকিছে কৰিলে আপুনি লা বিজনেচটো ফিউচাৰে আপুনি বি কিনা দেখিব মন যায় না
0: মই লগা ফিউচাৰ ড্ৰিম তো এতিয়াতো ঘৰে কৰি আছে হলেও এইটো আপগ্ৰেড কৰিলে মন তো মই বি এটা দোকান যত এটা হলেও লৈ নাই নি লোকেশ্যন ভাল জেগা দে পাইছো বুলি তো এইটো জেগা দে কোনটো স্পট ঠিক ভাল হব এইটো জেগাহে বিচাৰি যায় মহান তো ইনিয়া কৰোণা আপলিফ্ট কৰি যাবলৈ মন আছে আৰু মোৰ লগ কাষ্টমাৰ্ছ খান বি এইটো জেগা দে আহি না আৰু বি মোৰ পইলা দি ঘৰতে থাকি তাহাঁতে বি বেছি আহে খুলিবি আৰু বি তাতে যায় না দোকানটো খুলিয়া বেছি দে বেছি ওলা আহি দি না ডাঙৰ ওলাহে কৰি দিবলৈ মন এইটো ভাৱনা আছে
1: আখৰি বাৰে আমি আপুনি এটা সুধিব মন আছে আপনি বি আমি হান লিসনার্স কে এটা কোন দুজন লা কথা পাত্রা হনি আছে যদি কোনবা হান বিজনেস এটা স্টার্ট করব মন জাহান তাই খান নিমিতে আপনি বি একু মেসেজ দিব মন যায় আছে
0: কোন কোন হনি আছে লিসনার্স খান শর্টকাট টু সাকসেস টু নাই স্ট্রাগলিং টু করে কি হলি বি নিজর একটা ভাবনা করি না গিভ আপ কিতে বি নকরব লাগে একবার খুলিছে একবার করিছে হইছে দাম নোলাই নাপারা হয়ে যাইছে এইটু কেতিয়াবি গিভ আপ নকরবলে লাগে গিরিছে বুলিবি আরো বি উঠি বলে মন থাকিলে আরো বি ট্রাই করবলে লাগে কেতিয়াবি গিভ আপ নকরবলে লাগে ঈশ্বর আছে ঈশ্বরকে থ্যাংকস দি না প্রার্থনা করি না খুলিয়া স্টার্ট করবি তো উঠাই দিব ঈশ্বর কেতিয়াবি নেগিরাই দে এইটু বুঝিলে ভাল কোন হলে বি পেশেন্স তো থাকি বলে লাগে লাইফ তে না পেশেন্স না থাকিলে তো কো দিবি সাকসেসফুল নহয়
1: আই এম শিওর মানে লিসনার্স আমি মোটিভেট হয়ে না থাকিব আপনি লা থটস আর আপনি লা স্টোরিজ আর হুনি কিনা থ্যাংক ইউ সো মাচ আপনি লা সময় দি কারণে অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট
0: থ্যাংক ইউ
2: লিসনার্স আমি হ্যাঁ এটা সুমি দাই লাইক মাইকী মানুহ লগা আওয়াজতে গান গা শুনিব আর ফার্স্ট গ্রুপ আছে লিভিং উইটনেস আর এটু পিছিলে আপনি হ্যাঁ শুনিব কি কি মেয়ে লেজো এন্ড গ্রুপ লগা আওয়াজতে

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: জি হ্যাঁ, আপনার শুনে আছে আকাশবাণী এফ এম ট্রাইকোপেন 110 মেগাহার্টজ। শুনে থাকা সববিলাক আপনার সবকে আকো স্বাগত করে আছে আমি খালনা প্রোগ্রাম লাইভ ফোন ইন হিন্দি ফ্লেমিগেট প্রোগ্রামটে। আর যদি আপনার খান ইউটিউব প্রোগ্রামটে আহি কিনা সামিল হয়ে কিনা আপনার খালনা পছন্দিতা গীত খান শুনি বলে মন আছে কইলে মানে আপনার খান ডায়াল করবি, নম্বর আছে 0370 224 3036। নাম্বার আকো কই দিয়ে আছে 0370 224 3036। এই নাম্বারতে ডায়াল করবি, মই লগতে বাতচিত করবি, আপনার খানা পছন্দিতা গীত খান পছন্দ করবি, মই ইয়াতে পৰা বাজাই দিয়া হব। কিন্তু আপনার খান মই লগতে বাতচিত করার সময়তে ফিল্ম লাগা নাম আর গানা যুন্ত আপনার খান শুনবলে কারণে ইচ্ছা আছে ঠিক ঠাক জানকারি থাকি কিনা হে আপনার খান কল করবি, তিতিয়া সব মানুবি কল করবলে কারণে সময় পাব। তো মই আপনার খান না কল শ্রুকি থাকিব, এই সময়তে শুনব জিনিয়াস ফিল্ম টিকিট গাই আছে আতিফ আসলাম।

0: অনিতাকে সাবি লাগি এটা আপনার খান লাগা কলস আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো
1: হ্যালো,
0: ইয়েস বলি, আপনার শুভ নাম? বেশি ভাল খবর। কবি কি গানা শুনি বলে মন হইনা কল করেছে?
1: আজি শুনিব কুমার শানু লাগা, যে কেন গান একটা শুনাই দিব।
0: এনেকা নহয় না, ফিল্ম লাগা নামটো কব লাগিব।
1: ইশ্ক হে তুমসে,
0: ইশ্ক হে তুমসে, ওকে, ইশ্ক হে তুমসে, ইশ্ক হে তুমসে। তে কোনটো গীতটো শুনিব? ইয়াতে কুমার শানু লাগাটো নাই, উদিত নারায়ণ হে গোয়া লাগা হে আছে। কবি
1: আইতোকে বাজাই দিব।
0: কোনটো?
1: উদিত নারায়ণ লাগা।
0: ওকে, উদিত নারায়ণ আর কিছু মান কালাকার লগতে আছে, আলকা ইয়াকনিক লগতে বি আছে। কোনটো গীতটো শুনিব?
1: উদিত নারায়ণ আর আলকা ইয়াক।
0: ওকে, দিল দিল বাজাই দিব। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট টাইম কল করেছে কইলে কল না করার আগতে কি ফিল্ম, কি ফিল্ম প্রায় গীত শুনবলে মন আছে আর কোন গীত শুনবলে মন আছে ঠিকঠাক জানকারি থাকি না কল করবি দে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, শুনিবি আর এনজয় করবি আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ। শুনে থাকা সববিল্লাক শুনব ইশ্ক হে তুমসে ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক। আর এই গীত শুনবলে মন হয়ে কিনা কল করেছে উড়িয়াম ঘাটপাড়া ফাকু উরাং।

0: দেবনাথ, বাইকন মুন্ডা, বিমল বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, বীরেন হানসে, ভগবান সিং পরমার, শিকারী রংপার, সুপাকে জমির, দেবাশিষ হাজরিকা, ধরমবীর, প্রেম সিং সিসুদিয়া, প্রেমজিৎ চক্রবর্তী, রকুবেলে মেথা, তারপর আছে রাকেশ, ভগবান রামেশ প্রজাপতি, জিতেন্দ্র দাস, ফাগু উরাং, আর শুনে থাকা সব লিস্টেনার আর মত আছে মই লাগা ওয়াইফ রুনু পাত্র, লাকি ও অরুমাই পাত্র বই আছে
1: রমেশ, আজি তো আপনার লাগা লাইন বি লাগি যাইছে, শুনিবি আর এনজয় করিবি আপনার পছন্দ করা লাগিত আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ,
1: ওয়েলকাম। শুনি থাকা সববিলাক শুনিব কিশোর কুমার লাগা আওয়াজে ইয়ারানা ফ্লেমত, আর এই গীত শুনবলে মন হয়ে গিনা কল করে গিনা পছন্দ করেছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র, আর তারপর এফ এম ট্রাকপানলা বহুত বহুত সাথীবিল, আর তার লাগা ওয়াইফ আর লাকি কবি ডেডিকেট করে গিনা মান করেছে, তো শুনব ইয়ারানা ফ্লেমত।

শুনি থকা সববিলাকে তিসরাবাৰ আপনার খান সবকে এফ এম ট্রাইকপেন 110 মেগাহার্টজ পর আকো স্বাগত করে আছে শুনি থাকা সববিলাকে এটা সময়তে আপনার খান শুনি থাকিছে মোনালি ঠাকুর লগা আওয়াজে ফ্যানি খান ফ্লেমত আর এই টিকিট কারণে মিউজিক দিছে অমিত ত্রিবেদী আর লিরিক ইরশাদ কামিল এইবার শুনব শিশা ফিল্ম কি গীত গাইছে রিচা শর্মা আর শেহজাদ আর মিউজিক দিছে সেন ব্রাদার্স আর লিরিক দেব কোহলি

অনে থাকা সববিলাক জল দিবরা আর একটা মেসেজ লই দি আছে লিখি কিনা পাঠাইছে আসাম প্রা জুমন আর তারপরা বি হ্যালো কই কিনা লিখি কিনা পাঠাইছে আর গানা বেশি ভাল আছে কই কিনা লিখিছে জুমন আ ভেরি গুড আফটারনুন টু ইউ অ্যান্ড আ ভেরি বিগ হ্যালো টু ইউ টু বহুত দিন পাছতে আপনার লগা মেসেজ পড়ে আছে আর আজি প্রোগ্রাম আই কিনা সামিল হয়েছে আর গীত খান বি শুনি কিনা এনজয় করে আছে বেশি খুশি আছে কই কিনা আপনাকে জানাই দিয়ে আছে শুনে থাকা সববিলাক লাস্ট গীত বাজাবলে আছে তো আপনার খানকে জানাই দিয়ে আছে ইতিয়ারপরা অল্প পাছতে এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম দিয়ে শুনব আর এফ এম ট্রাইকোপেন 110 মেগাহার্টজ আপনার খানতে আকো ওয়াপাস আইব সাম 3 বাজি প্রোগ্রামত শ্রেষ্ঠ দিয়ে আছে সঞ্জু ফিল্মকে গীত গাইছে সশ্বত সিং আর পূর্বী কর্টিস

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দিয়ে আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1-800-1166-66 কল করবি।
1: A house, a mansion, a cottage, big or small. Let's count them all.

0: দি আছে। পিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করিবি। পিপি হারিব দেশ জিতিব।
1: কিছু জানকারী NTEP পৰা দি আছে।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

লিসনার্স, আমি আশা করে আছি আপনি হান পয়লা গীত শুনি না খুশি পাইছে কই কিনা। তো লিসনার্স, আমি আর একবার স্বাগত করে আছি আপনি হান লাগা আর জে ছায়া এফ এম চকবন 103 মেগাহার্টস দিয়ে। আর আজি লাগা প্রোগ্রাম তো মেসেজ এস এম এস রিকুয়েস্টে আছে। আর আমি খান লাগা পয়লা রিকুয়েস্ট যে পাঠাই কিনা আছে লাকি পাত্রপাড়া যোনটো গোলাঘাট আসাম পৰা আছে। আৰু তাই ৰিকুৱেষ্ট কৰি কিনা আছে তুমছে গীত যোনটো ফিল্ম তেৰে বাটো মে উলঝা জিয়া পৰা আছে। তো এইটো গীতটো লাকি পাত্রপাড়া ডেডিকেট কৰি দিবি কৈ কিনা আছে। মই নাম কৈ দিয়া আছে ৰমেশ পাত্রক ডেডিকেট কৰি দিবি কৈ কিনা আছে। ৰুণু পাত্ৰ, বাইখন মুণ্ডা, আমল বাসুমাতৰী, বিমল বাসুমাতৰী, দেবাশিষ হাজাৰিকা, সুনীতা বাসুমাতৰী, অঞ্জলি বাসুমাতৰী, সোনালি ইংটিপি, যোগেন্দ্ৰ ৰংগৈ, নবামী হাজাৰিকা, তনুশ্ৰী আৰু সব এফ এম ফ্ৰেণ্ডছকে এইটো গানা ডেডিকেট কৰি দিবি কইনা লাকি পাত্ৰৰ পৰা পঠাই কিনা আছে। তো লিছনাৰ্ছ, আমি হান জলদি জলদি শুনিব এইটো গীতটো। তো এইটো গীতটো একদম সুন্দৰভাৱে গাই কিনা আছে শচীন জিগৰ, বৰুণ জৈন আৰু ৰাঘৱ চৈতানিয়াৰ পৰা। আৰু মিউজিক দি কিনা আছে শচীন জিগৰ, লিৰিক্স ইন্দ্ৰনীল। তো আমি খান মিলি কিনা এইটো গীত এক সাথ ডুবিব তুমছে।

লিসনার্স, এটা আমি আনি দিয়ে আছে দুসরা গীত যোন রিকুয়েস্ট করে কিনা আছে ধনঞ্জয় সারু পাথর আসাম পাড়া। তো তাই রিকুয়েস্ট আপনি যোন রিকুয়েস্ট করে কিনা আছে গীত সাপ্তেরা কইনা রিকুয়েস্ট করে নিয়ে আছে যোন বাগি ফিল্ম পাড়া আছে। তো ইয়েস আমি এই গীত পাই কিনা আছে আর আমি আনি দিব প্লে করে দিব। আর ইয়েস আমি হালগা লিস ইটু লিসনার যোন আপনি এটা রিকুয়েস্ট করে কিনা আছে ধনঞ্জয় আপনি রিকুয়েস্ট করে লাগা গীত ডেডিকেট বি করে দিব কই কিনা আছে। তো লিসনার্স আপনি শুনিব দে মই খুব নাম হান কই দিবলে আছে। তো এই গানাটো স্পেশালি ডেডিকেট করবলে মন আছে কুশে ধনঞ্জয় পড়া আমল বাসুমাতৃ বিমল বাসুমাতৃ ভাইকন মুন্দা কেবিলে খ মেথা আশুতোষ অভিনীশ রকবিলে মেথা মন্দিয়া আখুজো দুর্গেশ নাগনপুরী সুনীতা বসুমাতৃ অভিজিৎ অপূর্বা পাথর পাথর হিতেন্দ্র দাস অঞ্জলি বসুমাতৃ ফাগু উরাঙ্ক আত্মান আতো দানিয়েল মমিন রসলিন যুগেন্দ্র রংপি কলিতলি পিছিদে দেবশিষ এই সবকে ডেডিকেট করবি কস

লিসনার্স, এটা দোসরা গীত আমি পেশ করে ওলাইছি, যুন্টু হিতেন্দ্র দাস আসামপরা রিকুয়েস্ট করে কিনা আছে, তেরে চুনারি কই কিনা যুন্টু মুভি হ্যালো ব্রাদারপরা আছে। ইয়াস হিতেন্দ্র দাস আমি এই গান আনি দিয়ে আছে, আমি পাইছি গীতটো। তো আমি আশা করে আছি আপনি একদম রেডি আছে শুনিলে কই কিনা, আর আলাক লিসনার্স খান বি হয়ে আমি মেসেজ রিকুয়েস্ট বেশি আহি কিনা আছে, আমি ওয়ান আফটার দি আদার প্লে করে দিব। আর মই কলে মন থাকি আদৌ কোনবা গীতটো নাপাই কিনা আছে, তো মই প্লে না করলে আপনি আমি বিয়া নাপাবি। এন্ড

লিসনার্স এটা দুসরা গানা নিদি আছে নিকা ফিল্ম পৰা যোনটো গীত আছে ফজা ভি হে জওয়ান কিনা আৰু লিসনার্স আছে দুর্গেশ নাগনপুরী রাধা শ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুম ভাই বাবু দিব্যাংশ অর সুরজ কুমার দাক্ষে সুরজ বর্মা ঋষভ কনক অর ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ হর্ষিতা অর মমতা ভাই বর্মা তো এই আছে লিসনার্স খান আর আমি আশা করি যে আপনি সব একসাথ বই কিনা শুনে আছে কই কিনা তো লিসনার্স আইবি আমি খান মিলি কিনা এই গানা শুনব নিকা গীত লা নাম তো নিকা আছে ফিল্ম লাগা নাম আছে নিকা আছে গীত আছে ফজা ভি হে জওয়ান কই কিনা যোনটু গাই কিনা আছে সলমা আঘা মিউজিক দি কিনা আছে রবি লিরিক্স হাসান কামাল তো লিসনার্স আইবি আমি খান মিলি কিনা শুনব আর গীত লাগা আনন্দ একসাথ লব

নিতুল বৰা, অখাৰ চান, প্ৰেমিকা তেৱা, ৰমেশ পাত্ৰ, ৰকভিলে মিঠা, চিকাৰী ৰংপাৰ, তেজামো লথা, উৰ্মিলা তামুলি, ভেৰণিকা আৰ জে দিদিগে, ৱাংপা আৰু য়মী আৰ জে দিদিগে, আৰু জুবেনী আৰু আপনি কে কই কিনা ইনা রিকুয়েস্ট করি কিনা আছে। তো আই এম শিওর আপনি লিসনার্স গান যদি আপনি এটু শুনি না আছে কইলে আপনি নাম বি শুনিছে, তো এটু গান ইনা ডেডিকেট করে দিবি কইনা আছে। তো লিসনার্স আই বি আমি খান শুনিব আর এট দ্য সেম টাইম আমি খান রিমেম্বারই করব রাজেশ খান্না, যুন্তু একদম একটা ডাঙর অ্যাক্টর থাকিছে একটা টাইম লাগা, এন্ড উই স্টিল রিমেম্বার হিম তাই লাগা কাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাই কন্ট্রিবিউট করিয়া লাগা। তো আইবি আমি খান তালা লাইফ সেলিব্রেট করব মিলি কিনা তাই গানাবি শুনব। আর ইয়েস একদম সুন্দর গানা আছে, এই রিকুয়েস্ট করি কিনা আছে বিগি বিগি গানা আছে ফিল্ম আজনাবি। তো আইবি লিসনার্স আমি মিলি কিনা একসাথ শুনব আর গীত লাগা আনন্দ মিলি কিনা একসাথ লব।

0: Good evening, dear listeners, and welcome to our sports program. I am your host, Sanchitang Muri, for Akashwani Kohima. I am here at the IG Stadium on the final day of the Subroto Cup qualification round for the girls team to represent Nagaland in New Delhi in the month of August. Here with me is the coach, Kreletuno Chasi. She is from Kohima. We're grateful that she's here with us today. Kreletuno, thank you so much for giving Akashwani your time today. Abniru, kita ra itu IG Stadium na itu Football Academy de join kurisha.
1: Oh, my 2022 de join kurisha.
0: Abniru kundu kundu school bra aru kundu village bra aishe Kohima bra.
1: Oh, mudo premship jerseys merma de pre aru mesoma village la.
0: To abni ita itu girls team laga coach kurese na instructor nisna coach nisna guide nisna kurese na itu responsibility do abni kita bra start kurisha.
1: To moy this tournament karne hi kurisha.
0: To abni han qualify hushe na to abni han do to delhi jawo to delhi jesi kurisle do abni bi jagina ta hangi help korbo.
1: Tate do moy na jo tate mohana coach aru school de manager ta lo jole ase.
0: To itu tournament ita this week khilise da na to itu tournament lagate kiman duri abni han practice kurisha kinaga kona prepare kurisha.
1: Oh mohan itu do exam di thaise to thik thak bi practice na kurina last 2-3 days nishna hi practice kurina khidela ase.
0: Nuhulibi abni handu zop iti academy laga players kana sada na merema laga sada na to itu alag districts kan bra ai hina klichu to na this time na to utuhan laga majude sobse tough opponent do kun thakisha
1: sobbi tough thakisha holibi sobse beshi do nokla khan thakishini ge aji khilia do
0: final laga match to na
1: final laga match to
0: abni hanla first match kuno de klichu.
1: Oh, Mohanla, first match was in the Buto district. How much
0: margin was it?
1: 7-0.
0: Oh, it was a good result. This time, I mean, it was a format to all of it. First round, second round, third round, jaina knockout stage. What was it? Format? What was it?
1: Oh, it was a league. Group A or Group B. Aru mahan Group A.
0: Group A, how many teams?
1: Group A, 4 teams. Aru Group B, 3 teams. Aru mohan tinta match khilise aru sobi by god grace mohan sobi jitise
0: to apni khandu apni khana players khandu sob alag alag jaga rai he knock lak mon mokuchung bi ajine dina how many of your players are from which district
1: 7 jun do mon de rase aru 3 jun do pack aru alakhandu Kohima district ba ase
0: so sob mani bi alag alag district pa ise but then apni khala advantage to apni khana sob ite academy de eklu do buhe da na
1: ও একলো দে সুমনে বুহে
0: আৰু স্কুল দিবি তো হান সেম মেৰমাতে হে যাইছন না
1: ও সুমনে বি মেৰমাতে যাছে
0: পিএম শ্রী জিএইচএস মেৰমা না
1: হয়
0: সো আপনি হলা টিম দু আন্ডার 17 লা টিম আছে দনা তো সবসে ইয়াংগেস্ট প্লেয়ার দু কোন আছে
1: ইয়াংগেস্ট প্লেয়ার দু ইয়ম বেনে থাকে ও নেকি ইয়ম বেনে কেন
0: তাই দু কি মান সাল চাও
1: ও তাই দিস ইয়ার 13 হো
0: মান ইয়াং আছে দনা আর তো এমান ইয়াং দে নাগা স্টার্ট করে দে মান খুশি পাইছে আৰু এস ফর ইউ না abni do football do kitara when did you start having an interest in football
1: football do bacha tam dar khushi pai holwi nakili thagina yete ig de jeng ko bachi the aro extra interest utish
0: to abni ig de ahya do football kane aishna alag sport kane aishna idu kinaga ki hoina abni idu ig laga idu academy de join ko bole hoi jaisa
1: oh idu mohala bosi de mohala coach kan aise aro select kuina paise ko kane aise
0: football karne
1: hoy football karne selection aise to paise ko kane ahina ite puyase
0: acha apni han normally practice kora tam de to itu mohala ga ig stadium laga itu pitch de practice kore da na
1: hoy delhi ite practice kore
0: to mohala ga nijo laga pitch de apni han do khudai practice kore da na itu karne apni han all of advantage thagishna kinanga bhabe na apni hala players khane bishi bal daise
1: itu gane me thagise home ground se to everyday practice kore all of to comfort thage aro mohambi jitu ogane do bhabe thagise
0: because apni kwan sina home ground asu na to home ground do mohan hotai kil jaisu lo familiarity ta thagi jai da na to apni han kan bi advantage asu da na to apni han amni ne barbi outside of Nagaland to do tournament khelina jaisna jane
1: oh jaise
0: kode jaise aru kita thakisha
1: new delhi jaise super to karne 2023 24 aru 25 na thakisha aru last year জারখান্ডে খেলিছে
0: জারখান্ডে খেলা এইটি সর্বোচ্চ লগা থাকিস না এই আলাগ টুর্নামেন্ট থাকিছে
1: এই আলাগ থাকিছে নেশনেল ফুটবলে থাকি
0: তো এই নেশনেল ফুটবল লগা মহানা নাগালেন্ড স্টেট পর রিপ্রেজেন্ট করে যাইছে
1: হয় নাগালেন্ড রিপ্রেজেন্ট করে যাইছে আন্ডার 17
0: জেগিনা বাহারে জেগিনা খেলে না দিল্লি খান দে নলিবি ইন্ডিয়াতে আলাগ সিটিস খান জেগিনা খেলে না এইটু এক্সপিরিয়েন্স কেনেকা আছে আমি ঘরে খেলা তো আলাগ আছে আর জেগিনা মানুষ লগা ইন্ডিয়াতে জেগিনা এনে বাহারে জেগিনা খেলে না এটমসফিয়ার আর এক্সপিরিয়েন্স কেনেকা আছে
1: ও তাতে ওয়েদার খান তো এটি কিবি আর গরম আছে তো বেশি তাহান বি বেশি ভালো থাকে আর বেশি ইনা থাকে তো টাফ তো থাকে টাফ
0: তো আপনি খান এই বাহারে যা টাইম দে আপনি খান লগা ট্রেভেল ট্রেভেল এক্সপেন্ডিচার আর একমোডেশনস খান আর সব আপনি খান নিডস খান তো এই কোনবার সাই দে
1: এই তো ইয়ে ডিপার্টমেন্ট খান পোসা খান দিনে মহঙ্গে সাই
0: তো এই বাহারে জেগিনা খেলে না তো জেগিনা আলাগ স্টেট লাগা প্লেয়ার্স খান দিবি ইন্টারেক্ট বি করে এনে হওয়া তো তাহান লাগা মাইন্ডসেট আর মহানা মাইন্ডসেট লাগাতে একু ডিফারেন্স এনেকা নোটিস করে না না করে
1: ও মহান তো নাগা মন তো এবার পারা নাই কলে এনে হবি লসু যায় তাইলে তখন তো হারি থাকিলে বি কিনা হলে জিতি হওয়া কোনে তখন ফুল হার দিন আরও পারি যায় মহানা এটু
0: মন বিয়া হয়ে যায় নলিবি মন হারাই যায় না আপনি এটা কোয়া নিচি না তো মহান নাগা মানুষ হন বি আলাগ মানুষ হওয়ার নিচি না এটু হারিছে উলিবি এটু ফাইটিং স্পিরিট একটা তো থাকিব লাগে তো না
1: হয় এটুতো থাকিব লাগে
0: মেন্টাল স্ট্রেংথ আর তো আপনি তো এটা কহিমাতে এটা এই একাডেমিতে থাকা আপনি বি মেরামাতে আছে
1: হয় মেরামা স্কুলে পড়ে আছি
0: আপনি কিমান গ্রেডে পড়ে আছে এটা
1: মই ক্লাস 10 দে
0: হয় সো দিস ইয়ার নেক্সট ইয়ার এক্সাম দিব তো না আচ্ছা সো আপনি তো এতে আহি কিনা কিমান ইয়ার্স হয়েছে কুছিলে 5 ইয়ার্স হয়েছে না আচ্ছা তো আপনি হান ছুটি পাই না না পাই
1: সামার ভেকেশন আর উইন্টার ভেকেশন পাই হলে সামার ভেকেশন তো মহান ঠিক খেলে খেলে যাওয়ার টাইম দিয়ে এটু পৃথিবীতে থাকে যায় আর অল্প দিছো পাই হলে আর যেনে আলাগ স্টেটে খেলে কারণে প্র্যাকটিস করে তো সামার ভেকেশন তো কেতিয়া বাহে পাই
0: আচ্ছা তো ইয়া ইয়া ইয়া বিকজ আপনি খান লাগা ভেকেশন টাইম দিয়ে টুর্নামেন্ট খান বেশি থাকি যায় তো না তো আর ঘরে যাবলে বি অল্প দিকদার হয়ে যায় না
1: হয়
0: তো আপনি খান ফ্যামিলি খান আপনি খান প্যারেন্টস খান তো আপনি খান এতে আহি কিনা এনেকা থাকি থাকি আছে ঘরে বি ছুটি আহিব না পার তাহান কি কয় আপনি হ্যাঁকে
1: তাহান এইটু কেতিয়াবা তো তাহান বি মহাঙ্গে তো মিস করে যায় হলে বি মহাঙ্গে মিনস আপনি খান কি খেলে আছে মন দিনে খেলিবি তাতে কি করলে তাতে কি করে আছে মন দিনে করবি আর টাইম পাইলে আহিবি
0: খুলে চিনিও Thank you so much for giving Akashwani your time today and congratulations for your success this time round.
1: Thank you, sir.
0: And all the best for the tournament that is going to be happening in August and in New Delhi. All the best for you and for your team.
1: Thank you so much, sir.
0: PM Sri Government High School Merama. Here are the winners of the Pre-Subota Cup Championship for the girls. The entire team is here with us today. Who was the one who scored? Namke sir. What's your name?
2: My name is Lufik Lushijo.
0: How many goals did you score today?
2: I scored 2 goals today.
0: Congratulations for that. How about the other one? Hello.
3: Hi,
0: what's
3: sir.
0: Your name?
3: Keletna.
0: How many goals did you score?
3: Today.
0: Yeah.
3: I have scored 2 goals.
0: Congratulations on that. And how about you?
4: My name is Amriti Konyak and I've scored 2 goals today. Throughout this tournament, I think I scored more than 8.
0: Throughout this tournament?
4: Yes, yes.
0: Congratulations all of you. So how was your experience this time?
4: It was quite great, yeah.
0: Yeah?
4: Yeah.
0: How about you?
4: Same. It was great.
0: Nagamis pa kulibi ko na hai de. No problem, eh?
4: Yes, sir.
0: So all together, how many of you are in the team?
4: 16 of us.
0: 16 of
4: yes,
0: you?
4: Yes, sir. Yes, sir.
0: For this tournament itself, right? For the Subota Cup qualification, how long did you practice and how long did you prepare?
4: From the starting of the year.
0: Oh, yeah.
4: Yeah, yeah. Okay, okay. We are from the academy, yeah. Mm-hmm. IGS.
0: Mm-hmm. So you're all from this IG Academy, right?
4: Yes, yes, yes.
0: So, and then all of you go to the Merima school.
4: Yes,
0: okay, okay. So what you're saying is that all of you come from all over Nagaland, right? From the, all the other districts, right? So can you tell me about like how many of you are from which districts and how many of you come from where?
4: Seven of us from one district, mm, and three of them from Peg district, mm, one from Mugukcho, mm, one from Timinyu, mm, and one from Tikir, mm, three from Kohima.
0: Okay. So today you played against?
4: Noklak. Yes, sir.
0: How was the competition and how did you feel playing in this field today?
4: It was quite good. And yeah, then like, so for some of us, it's the first time playing this tournament. Mm-hmm. Yeah, it's
0: how about you? Good. Have you played this tournament before?
4: Yeah, last year.
0: Oh, okay.
4: Since last year.
0: Okay. So now that you have won this final match, where is your standing for the Subrata Cup?
4: New Delhi.
0: So you have qualified for New Delhi.
4: Yes.
0: Can you tell me a little bit about you having won this match, na? At the final match, and now that qualifies you to go to New Delhi, right?
4: Yes,
0: to represent Nagaland in the Subrata Cup. Can you tell me a little bit about that?
4: It's an international tournament, school games. Mm. Yeah.
0: So the tournament that you played today, right? That this is from all over Nagaland. So you are all a part of this academy. And how long have most of you been here in this academy?
4: 3-4 years.
0: Okay.
4: And some of them, they just came, I think this year, 3 of them.
5: District.
0: Ah.
5: I'm coming from Mon district.
0: Mon district.
5: Mon district. Kohima district.
0: Kohima district.
5: Yeah.
0: So, apart from your schooling, what is the main focus for you is sports, right? And especially football. So, what made you decide that football is very important for you? And then, what made you get interested in football in the in the first place?
4: I grew up with my brothers, and then like I'll play with them, and then I'll be like just keeper, and then I just got like slowly influenced playing with them,
0: mm-hmm,
4: and then I'm playing football since 9 years. Yeah, mm-hmm, since I was 9 years.
0: Mm-hmm. So when did you join this academy?
4: Since last year.
0: Last year?
4: Yes, sir.
0: Aro kinalagi siya sa ano? Aji jitiada. So the next tournament is in October, September?
4: August.
0: August. In New Delhi, right?
4: Yes, sir. Yes.
0: So as of now, there's no information about what the fixtures is going to be like, right?
4: No information till now.
0: Okay. So now that you won this, I'm sure you cannot be complacent. You have to keep practicing, work hard, keep working harder. Yeah. So, what is the plan for the next few weeks before you go to Delhi?
4: We'll work hard. We'll work more harder. Mm. Because we have to compete with other states,
0: mm,
4: then we have to beat them. Yeah.
0: Right now, your schools are on summer break. How is the practice regime and how is how is the atmosphere in the camp? Is everything what you expected to be?
4: Yes, sir. It's quite good. Yeah, okay. Really good. Really good. My name is Zemloiti Konyak.
0: Zemloiti Konyak.
4: Yeah. Yes, sir.
0: Thank you so much, and congratulations, all of you.
4: Thank you,
0: all
4: sir.
0: The best. All the best for your future.
4: Yes, sir.
6: Thanks, sir.
0: That was the under-17 girls team who represented Nagaland for the Subrata Cup. They will be playing in Delhi in the month of August. Thank you so much, dear listeners, for tuning in to our sports program. Until next week, this is your host, Sanchitang Murray, signing off for Akashwani Kohima.

0: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: আপনালোকে স্পটলাইট প্রোগ্রাম দিয়া শুনিলেই আপনি কান আকাশবাণী কোহিমা এফ এম চগবান 103 মেগাহার্টজ লগতে জড়িত আছে লিসনার্স। এটা আপনি হানকে আরো একবার স্বাগত করেছে হিন্দি ফিল্ম প্রোগ্রাম রাতি লাগা। এন্ড ইয়েস, আজি আনি দিয়া আছে রাতিলা প্রোগ্রাম দে পুরানি গীত আর জে ছায়া লগতে। তো লিসনার্স, আমি আশা করি আছে আপনি হালা দিন ভাল যাইছে কহিনা। তো আপনি হালা রাতি আরো ভাল বানাব নিমিত্তে আমি আনি দিয়া আছে হিন্দি ফিল্ম সংস পুরানি গীত। তো পহিলা দে আমি খান শুনিব একদম ভাল গীত, ও সাথী চল কইনা, যোনটো মোৰ লাগে একদম ফেভাৰেট গানা আছে। আৰু আমি আশা কৰি আছে সব লিসনার্স খান বি খুশি পাই কইনা এনে আশা কৰি আছে। আৰু আপুনি ডেফিনেটলি খুশি পাব, সীতা আৰু গীতা ফিল্ম পৰা আছে লিসনার্স। এইটো একদম ভাল পৰা গাই কিনা আছে কিশোৰ কুমাৰ আৰু আশা ভোসলে, মিউজিক দি কিনা আছে আৰদীপ বৰ্মন আৰু লিৰিক্স আনন্ত বক্সী। তো লিসনার্স, আই উই আমি হালা শ্যামগে আৰু সুন্দৰ সুন্দৰ বনাই দিব, আই মিন আমি হালা ৰাতিগে আৰু সুন্দৰ বনাই দিব এইটো সুন্দৰ গানাৰ। তো আই উই আমি কান শুনিব ও সাথী চল।

Listeners, apni han sob Hindi film ge jundu ami ani dishi apni han khushi paishe ko hinai ne asha kore ase apni han ge koi dile mon thage edo akhri git ase aro edo logode Hindi film program mante se skridi ase apni han ge aro ami juldi lokriya hobo nutun git aro nutun kahani alaga git logode to eta karone apni han ge aro lokriya hobo pujor 6 বজে দে আকাশবাণী কোহিমা এফএম 103 মেগাহার্টজ দে এতিয়া কারণে আপনি হান জড়িয়ে না থাকিবি এফএম রেমবো লগতে সবকে ভালো রাতি হবি গুড নাইট